0: আমি কে ফামি কি জয়েন করি কি সোশ্যালাইজ হই কি সিনো খালি কাম কাম কাম কাম নাই চানা তেনে সু জিজি কি
1: জিয়ে কে আর হাই এ মতবল হক মাজা জীবন কে এগো এগো মিনিং হয় হাই এ অবজেক্টিভ হ কি কাম ত জীবন ভর তু করতে রহব পর থোড়া সন জিলা
0: হাই কামওয়া কে বিচ চানা জিয়ে কি সিনো পর কাম কাম কাম জব সসমত হল ববি জিলি নাই জিলি
1: নাই জিলি লাফোস পে নাই রহি জব সসমত পে পৌঁছ যাই বত
0: আর দেখবে আমি কি গীত মে চল পিয়ে খালি পিলে থোড়া জিলি চল পিয়ে খালি পিয়ে ওয়া আমি কি গুরু জোন হাই সোনান সোনা লুয়ান ওকার মিশে মজা বলি আমি কি গুরু কে চালা স্পি করি কি হাই বুধবা নিকাল কে মজা হাই আমার সঁতে
1: মজা এগো ট্রিবিউট
0: ট্রিবিউট
1: এগো কাইসে বলবো এগো শ্রদ্ধাঞ্জলি কাহে কে উ তো এগো বহুত বড়া গম্মট কিং রহল আউরি উহি এন স্পি কে করলন জিতনা মোরিস কে কলাকার হওয়ান উনকরা এগো সীমা বতাইলন কি সঙ্গীত মে তু যাই সকব আর সঙ্গে সঙ্গে ভোজপুরি কে তু নাই ছোড়িয়া ভোজপুরি কে अपन अपन जो संस्कृति है ओकरा लेके तू चलिया तो चला आज के कार्यक्रम में भाई बंधु हमनी के संगे जुड़ गल हवन भाई खालिद बंधु और राजा नाम से जेकरा सब कोई जाने लन सब मोरीज भर में और उनकर जो पहला गीत हरहल थोड़ा जीले आज के कार्यक्रम में जरूर हई गीत के साथ चलाओ अब जा हई गीत और बिल्कुल आइए चलो सुनब जा खालिद बंधु के आवाज में रखल हई गीत थोड़ा जीले